ফুড সিকুরিটি, স্বাস্থ্য ও আজীবিকার পর ভি ক্লাইমেট চেঞ্জ গম্ভীর প্রভাব সামনে আ রহা হ্যাঁ। জটিল ও অনিশ্চিততা চুনৌতিও কাজ সুনিশ্চিত প্রকার সে সামনা করনে কে লিয়ে নীতিও ও কারবাই কাজ এক সংগঠিত ঢাঁচা আবশ্যক হ্যাঁ। ব্যবস্থা জিসমে কেবল সরকারি ও কানুনি বিশেষজ্ঞ হি নেই বল্কি ওয়ে সমুদায় ভি সক্রিয় রূপে ভাগিদার হোনা চাহিয়ে জিনকো ক্লাইমেট চেঞ্জ সর্বাধিক প্রভাবিত করতা হ্যাঁ। গ্রামীণ ও বনবাসী সমাজ, ছোটে কিষান, মহিলায় তথা অন্য ভনরেবল কমিউনিটিজ কি আবশ্যকতাকে প্রতি বিশেষ সংবেদনশীলতা আবশ্যক কিউকি প্রাকৃতিক আপদাও কা সবসে অধিক প্রভাব উনি কো পড়তা হ্যাঁ। দেবী ও সুজন দুনিয়া কি অধিকতর ট্রাডিশনাল কমিউনিটিজ কে পাস সদিও সে সঞ্জয়া হুয়া পারম্পরিক জ্ঞান হুয়া করতা হ্যাঁ। প্রকৃতি কে প্রতি গহীরে শ্রদ্ধা কে সাথ সাথ রেজিলিয়েন্স ও ক্লাইমেট অ্যাডাপ্টেশন উনকি জীবনশৈলী কা হিসা হতা হ্যাঁ। মেরা বচপন সুদূর গ্রামীণ অঞ্চল নে বিতা হ্যাঁ। প্রকৃতি সে জুড়কার জিনে কি জনজাতীয় সমাজ কি সরলতা ও রেজিলিয়েন্স কো মেনে স্বয়ং অনুভব কিয়া হ্যাঁ। আপনে বচপন কা এক উদাহরণ মে কভি কভি দেতি হুঁ, আজ ভি উসকো দোহরানা চাহতি হুঁ। মেরে পিতা ঘর মে খানা বানানে কে লিয়ে পাস কে জঙ্গল সে সুকি লকড়িয়াঁ লাতে থে। লকড়ি কো জ্বালানে লাইক বানানে কে লিয়ে ওর একবার উসকো ঘর মে উসকো কাটনা পড়তা হ্যাঁ। জো উনহে কাটনা শুরু করতে উসকে পেহলে উসকো নমন করতে হ্যাঁ। মে বহুত বার দেখা, মে ছোটি থি তো মে মন মে কোশ্চেন আয়া কি এ তো সুখা হ্যাঁ, এ সুখা লকড়ি কো কিউ নমন করতে হ্যাঁ। মে একদিন পুছা কি পিতাজি এ তো সুখ গিয়া হ্যাঁ, হাম ইসকো জ্বালানে বালে হ্যাঁ, তুম নমস্কার কিউ করতে হো। সমঝ মে আ রহা হ্যাঁ কি এক জিন্দা পেট কো কাটনে সে ওহাঁ সে খীর নিকলতা হ্যাঁ ও উস ও জিন্দা হতা হ্যাঁ, এ মুঝে সমঝ মে থা। লেকিন এ সুখি উনহোনে নেই, আজ ও সুখ গিয়া ফির ভি মেরে হাম লোককে কাম মে আ রহা হ্যাঁ, হাম লোক কা সেবা মে কাম মে আ রহা হ্যাঁ, জব এক জিন্দা থা। জব এক জিন্দা থা ও হাওয়া দে রহা থা, হাম অক্সিজেন দে রহা থা, অম্লজান হাম কেতে অম্লজান দে রহা থা। ইসকে জোড়ে, ইসকে পত্তা, ইসকে ছাল্লি কো হাম দাওয়া কে রূপ মে ইস্তেমাল করতে থে। ইসকে ফুল ফল হাম খাতে থে, ইসকে পেড় কো হাম ঘর বানাতে থে। তো আজ ও বুঢ়া হো গিয়া ফির ভি হাম লোগো কা সেবা করতা হ্যাঁ। ইসলিয়ে ইসে হি আপকো পতা চলতা হ্যাঁ জনজাতি কে লোক কিতনে সংবেদনশীল আপনে প্রকৃতি কে প্রতি, পেড় পৌধা কে প্রতি। পেড় পৌধা আপি মে প্রাইম মিনিস্টার কো মেরে গাঁও লেকর গই থি, উনকো এসে নেই কি মে গাঁও বহুত সুন্দর চালিয়ে দেখি, এসে নেই। জনজাতি কে লোক কেসে পেড় পৌধা কো পূজা করতে থে। আজ ভি হাম কই মূর্তি, কই মন্দির, কই ফটো হাম বানাতে নেই, হাম পেড় পৌধা কো হি পূজা করতে হ্যাঁ। এক জাহিরা কাহা যাতা হ্যাঁ, ওহাঁ বহু সারে পেড় রহতা হ্যাঁ। হাম সাল মে জেসে সালো মে বারো মাস মে 50 পর্ব হতা হ্যাঁ, ট্রাইবালোঁ কা ভি হতা হ্যাঁ। লেকিন ও কই মূর্তি পূজা নেই করতে, সামূহিক রূপ মে গাঁও কে বীচ মে এক রহতা হ্যাঁ, এসে জায়গা যাহাঁ পেড় সুখা পেড় কো নমস্কার করতে হ্যাঁ। ওর গাঁও কা অন্ত মে জাহিরা রহা হ্যাঁ। সব সবই গাঁও মে জিতনে ভি সন্থাল গাঁও হ্যাঁ, ওইসে বহু সারে ট্রাইবাল জিতনে শিডিউল লিস্ট মে সংবিধান কে শিডিউল লিস্ট মে জিতনা ট্রাইবাল সূচি মে হ্যাঁ, জিতনে ট্রাইবাল লোক হ্যাঁ, সবই নেই লেকিন কুছ ট্রাইবাল জিসকো হাম আদিবাসী কেতে হ্যাঁ, আজ উসকো বনবাসী কেতে হ্যাঁ, জনজাতি কেতে হ্যাঁ। হাম আদিবাসী পেহলে সে আমাকে সিখায় গে হাম আদিবাসী হ্যাঁ, আদিম আদিবাসী। তো আজ ভি জঙ্গলো কো পূজা করতে হ্যাঁ, আজ ভি পেড় পৌধা পূজা করতে হ্যাঁ। আর প্রাইম মিনিস্টার জি গে থে ওহাঁ নমন কিয়ে, উনকা কই বহু সারা প্রসাদ, বহু সারে জাকজমক কি জরুরত নেই, থোড়া সা আরুয়া চাউল